0: নয় দশমিক পাঁচ অনুত নয় দশমিক হাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: পেরোরে কোলাহাই বিনাড়ি খাই